श्रोता बंधु शुणी आपण मैंने 100.4 आकाशवाणी एफएम रेनबो कटक्रे भक्ति गीतर कार्यक्रम अर्घ्य थाली ভগবান সূর্য সম্পূর্ণ ধর্ম তথা কার্য জগতর পরম উপকারক অটন্তি তেণু ত্রিকালদর্শী মহর্ষিগণ উপাসনারে প্রভু সূর্য দেবতাঙ্কু উচ্চ স্থান দেইছন্তি জগতর একমাত্র চক্ষু স্বরূপ সমস্তঙ্কর সৃষ্টি স্থিতি প্রলয়র কারণ বেদময় ত্রিগুণাত্মক রূপ ধারণকারী ব্রহ্মা বিষ্ণু শিব স্বরূপ ভগবান সূর্যঙ্কু আমি সহস্র কোটি নমন করুছু। সূর্যমণ্ডল মধ্যবর্তী সেই নারায়ণ আমার ধ্যেয় অটন্তি।

শ্রোতা বন্ধু ওয়েলকম ব্যাক এন্ড আ ভেরি ভেরি ভেরি গুড মর্নিং আপনার মো তরফ রু এই নূ সকালের অনেক অনেক শুভেচ্ছা মু আপনার কোয়েল আছি আপনার সাথে আজ আপন মানে সকাল সকাল টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক দিল সে দিল তাক আজির সকালটা টিকি স্পেশাল না কাইকি না আজি হচ্ছে রবিবার সকাল রবিবার সকাল যেতকি রিল্যাক্সিং থাকে না আউ দিনের বি না থাকে কিন্তু যে মানে নিজের বিজনেস দেখতে নিজের কাম করতে সেমানক পাই আজি দিনটি বি প্রত্যেক দিন পরি নর্মাল হি লাগুথব কিন্তু আপনার যাহা বি কাম করন্তু বা অফিস রু আজি আপনাকে ছুটি মিলিছে তো আপনার ঘরে রিল্যাক্স করুছন্তি কি নিজ কাম কো বর্তমান আপনার মানে বাহারিছন্তি এমিতি বহুত সংস্থা আছে যে দিনরে মানে রবিবার দিনরে বি যেটি কাম হুয়ে যেমতিকি আমার রেডিও সংস্থা টিভি সংস্থা এইসব জায়গায় তো লোক মানে কাম করতে হি করতে তেণুক আপনার মানে কাম করতু কি নকরন্তু আজ আপনার ছুটি মিলছে রিল্যাক্স করছেন যাহা বি করতু দিনটি খুব খুশির সহিত আরম্ভ করতু পজিটিভ সহিত পজিটিভ থট সহিত আরম্ভ করতু গোটি সকারাৎমক চিন্তাধারা না পুরা দিনক আপনার ফ্রেশ করেদব এনর্জেটিক করেদব।

শ্রোতা বন্ধু টিউন করছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সি দিল তক সো দিল সি দিল তক রে কোয়েল আপনার সাথে আছে আজ লভলি বিউটিফুল মর্নিং ডে আজ এই নূয় সকালটি আপনার খুব খুশির দিন হো সেমতি বি আজির দিনটি আমি সমস্তে বহুত খুশির সহিত সেলিব্রেট করা উচিত কিনা আজ হচ্ছে বিশ্ব হস দিবস ওয়ার্ল্ড লাফটার ডে আজ প্রতিবর্ষ মে মাসর প্রথম রবিবার পালন করা যায় এই দিনটি এই দিনটি হসর গুরুত্ব আর মানব জীবনের সকারাৎমক প্রভাবকে স্মরণ করাই সেইপাই আজ এই দিনটি পালন করা যাচ্ছে তবে হস কেবল খুশির প্রতীক নুহে এটা আমার মন ও শরীর গোটে শক্তিশালী ঔষধ টিকি পূর্ব আমার জনে ডক্টর আপনার সহ আমার স্বাস্থ্য কার্যক্রমে আলোচনা কলে কেমিতি আপন মানে খুশিরে রহি পারিবে কেমিতি হসি পারিবে আপনা আও হসটা আপনকো পাই কেতে জরুরি তেনো বিশ্ব হস দিবসে আপনা মানকো মো তরফ অনেক অনেক শুভেচ্ছা বাস হসু থান্দু অসুস্থ রুহন্তু।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো দিল সে দিল তাক কইয়াল আছে আপনার মানক সাথে বেলে আজ এই নূয় সকাল আমি সমস্ত খুব এনজয় করুছে আজ এই খাস দিনটি আম

শ্রোতা বন্ধু, হস পাই আমরা সমস্ত সববে চেষ্টা করা উচিত। ভাই হসু হসু যদি আপনার কাহক কহিদেলে ভাই এত জোরে কোণ হসুচু, এটা বিলকুল বি ঠিক কথা নুহে। এমতি তো বহুত থর মুবি শুনিছি যে আখ পাখরে কেহি যদি জোরে টিকে হসদলা, ঝিও পিলা এত জোরে হসন্তিনি, এই সব কথা না আমাকে ভুলি যাবাকু হব। কাহিকি না আমি বহুত আগে চাললেনি, আউ সময় সহিত আমাকু হসিবাকু পড়িব। কাহিকি না আজিকালি আমি এতে ব্যস্ততা ভিতরে রহুছে কি আমি হসিবা হি ভুলি গলেনি। তবে হস দিবস মানে বিশ্ব হস দিবস কাহিকি পালন করা যাচ্ছে, কাহিকি না হস আম মনকু খুশি রখে, স্ট্রেস কমায়ে, শরীরর স্বাস্থ্যকু ভল রখে, লোকমানক মধ্যরে প্রেম ও পজিটিভ ভাবনাকু বি বড়াই থাকে। সেইতিপাই তো হস দিবসকু পালন করা যাচ্ছে। আর এই হস দিবসরে বা সেতিকি কহিবি, যদি পার্ক বগেরারে আপনার মানে দেখুথিবে কি লাফটার ক্লব সব তৈরি করা যাইছি, আর বয়স্ক ব্যক্তি মানে খুব জোর জোরে একসাথে হসুছন্তি, বেলে বেলে হসি হসি লোটপোট বি হয়ে যাচ্ছন্তি, তা আপনার সেতিরে পার্টিসিপেট করে দিও। সকাল সকাল হসিবা হেউছি বহুতই ভালো মেডিসিন, বহুতই সুন্দর পজিটিভ কাম যোটা আমি করে পারিবা পুরা দিনর ফ্রেশনেস পাই।

0: শ্রোতা বন্ধু, আপনার টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কেটে দিল সি দিল তেক কোয়াল আপনার সাথে আছি। ওয়েল, কথাবার্তা তো আরম্ভ হয়ে সারা, ডাইল ইন প্রোগ্রাম বর্তমান লাইভ হয়ে সারা, তো গোটি কথা হি জাঁয়া চাহুছি, সকাল সকাল আপনার চাই কপ সহ টিভি নিউজ দেখা পছন্দ, রেডিও নিউজ শুনবা পছন্দ, না খবর কাগজের এবে বি আপনার নিউজ পড়া ভালো লাগে? তবে দেখা বর্তমান কি আছেন মোর বন্ধু ফোন লাইনে। হ্যালো, ফার্স্ট কলটি হি কটি যাইছি, মু আশা করছি আপনার মানে জলদি জলদি কল করবে আর মো সহিত শেয়ার করবে আপনার মতামত। আগে কল আসছি, কলটি নিয়ে যাবা। হ্যালো, আরে আজি কোন হইছি, এনিওয়ে আপন মানে কল করন্তু জলদি জলদি 0671-230-3153 নম্বর রে। হ্যালো
1: হ্যালো ম্যাম, নমস্কার, জয় জগন্নাথ।
0: নমস্কার, জয় জগন্নাথ, কি কইছেন দি
1: ম্যাম? আমি প্রফুল্ল প্রধান কইছিলি কুয়ারপাড়া মানে অন্ধরু।
0: আচ্ছা, কেমতি আছেন দি
1: ম্যাম? বহুত বড়িয়া আছি।
0: আও পাগো কেমতি আছি কুহন্তু
1: ম্যাম? পাগো তো ঠান্ডা হয়ে যাইছি, আও পুরা ঠান্ডা, আও
0: মজা আসছে না? আপনকো বি ঠান্ডা হয়ে যাইছি
1: ম্যাম? গুরুবার দিন আমি সুতা আনিকি আসছিল, আমার দোকানটি গোটে ক্ষতি হচ্ছে, সেটি দোকানটা মেঘফল উড়াই নেলা যে মো সুতা ফুতা উদ্ধার হয়ে গলা। এ দোকানের তাঁর কে নথিলে, বাধ্য হয়েছি সব জিনিস গুড়া ঘরক বহিলু, পুরা উদ্ধার হয়েকি সুড়ুবুড়ু হয়েকি ঘরক আসিকি বদলি রাতে 7টা 8টা বেলকু, 5টা বেলা হেলা 5:30 বেলকু।
0: বাকি এমতি গরম টাইম রে বর্ষা কু এনজয় কেলে কেমতি লাগে আপন তো ফিল করথিবে না, ওদা হেলা পরে কেমতি লাগে?
1: বড়িয়া তো লাগিও নিশ্চিত, কিন্তু অত্যধিক হয়ে গেলে ঠান্ডা হয়ে যায়।
0: টিকে কাড়া ফাড়া পিয়ন্তু, আপনার দেহ জলদি জলদি সুস্থ হয়ে যাব। বাকি আপনার নিউজ পেপারে নিউজ পড়িবা কু ভাল লাগে না টিভি রে, রেডিও রে? টিভি রে দেখিবা কু ভাল লাগে, রেডিও রে শুনিবা কু ভাল লাগে, কোডা আপনার পছন্দ?
1: ম্যাম তিনিটা কো পছন্দ মোর, কিন্তু পেপারটা বেশি পছন্দ।
0: এবে বি পেপার পড়ন্তি আপন?
1: ম্যাম সবুদিন অল্প হতো যাইকি পেপার টিকে নিউজ দেখা হয়ে। আউ
0: আপনকু লাগে নি নিউজ পেপারে পুরোনা নিউজ আসে গতকালির নিউজ?
1: নাই ম্যাম, শুনন্তু, রেডিওতে সকাল তো নিউজ আমি শুনছু, টিভিরে মু সকালে শুনে নি রাতে কি শুনে, কিন্তু সে নিউজ অপেক্ষা পেপার নিউজটা ভালো,
0: পড়িবাকু বেশি ভালো লাগে না?
1: কিন্তু কইলে সরিগলা আউ ধরে রিপিট নাই, কিন্তু পেপারে যদি কোন গোটে সন্দেহ রেলা তুমি আউ ধরে খোঁজিকি সেটা খোঁজিকি পাই পারিব, সেটা পেপারটা মো পাই ভালো মু ভাবুছি।
0: বহুত বড়িয়া কথা কহিলে, বহুত সুন্দর কথা কহিলে, ধন্যবাদ আপনকু কল করিবার আর শেয়ার করিবার, রইলি, নমস্কার।
1: নমস্কার ম্যাম।
0: সত্যি গোটে নিউজ পেপারে কিছু বি গোটে যেতবেলে ইনফরমেশন বাহুচি, কিছু আর্টিকলস বাহুচি, কিছু নিউজ বাহুচি, আমি তাকে বর্ষ বর্ষ যায় সাইতিকে রাখি পারিবা। আউ আমো পাখরে বর্তমান টিভি অছি, আমো পাখরে বর্তমান রেডিও বি অছি, যোথরে আমি নিউজ শুনুছে, বাকি আমো পাখরে রহিছি ডিজিটাল মিডিয়া যোথরে নিউজ আসুছি আউ যাউছি। তবে এই সময়রে বি আপনকু টিভি রে নিউজ দেখিবাকু ভাল লাগে, রেডিও রে নিউজ শুনিবাকু ভাল লাগে, না নিউজ পেপার নিউজ পড়িবাকু ভাল লাগে? কহিবা পাই নিজ মনর কথা বর্তমান আউ জনে বন্ধু কানেক্ট হই যাইছেন্তি, কথা হই যাবা। হ্যালো,
2: ভুলসর কইছিলি কৃপা সিন্ধু কবি,
0: কেমতি আছেন্তি?
2: বহুত বড়িয়া, সুন্দর, ফাইন।
0: আউ বর্ষা বর্ষা এনজয় করছেন্তি?
2: কালি তো বর্ষা হলা, সন্ধ্যা হলে 5টা বেলকু বর্ষা হলা, 15-20 মিনিট হেকি ছাড়ি হলা।
0: বাকি পাগ বহুত ঠান্ডা হয়ে যাইছি,
2: বহুত বড়িয়া বর্ষাটা হয়েছিল, চপা ঘাসিয়া বর্ষাটা।
0: আউ আজি ছুটি আছে না কামরে অছন্তি?
2: ল্যাব আছে।
0: আচ্ছা, আজি বি কাম আছে। আপনকু কোন ভাল লাগে, নিউজ পেপারে নিউজ পড়িবাকু না টিভি রে দেখিবাকু?
2: মো তো টিভি প্রায় দেখেনি কইলে চলে, মাত্রিকা পে টাইম রাতে 10টা।
0: কাম করু করু বি পড়ি যায় নিউজ পেপার?
2: নিউজ পেপার টাইম টিকে বাহার।

0: শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সি দিল তাক কোয়েল আপনার সাথে অছি বর্তমান ডাইল ইন লাইভ প্রোগ্রাম মধ্যে চলিছি আউ জনে বন্ধু কানেক্ট হয়ে যাইছেন মো সহিত ফোন লাইন রে কথা হইবা তাঙ্কা সঙ্গে রে হ্যালো
1: হ্যালো শুভ সকাল কোয়েল ম্যাম নমস্কার
0: নমস্কার কি কুতলে
1: মুনাপন্ডা কুটিলা কন্নপুর জগৎসিংপুর কৌশল
0: আচ্ছা কন কইবে আজির টপিক উপরে আপনার কোডা পছন্দ
1: এখন আজির টপিক উপরে মু সমস্তকে সম্মান দৃষ্টি দেখে সম্মান আছে কারণ প্রত্যেক জায়গার প্রত্যেক মিডিয়া ঠিক আছে আমার নির্ভর করছে আমি কোনটা আমার দরকার টিভি তাঙ্কর প্রাইভেট চ্যানেল নিশ্চিন্ত কেআরপি পাই সে বনাইছু নাই আমার কোন দরকার সেটা আমি গ্রহণ করিয়া কত নিউজ আমার দরকার কিন্তু বিশেষ করে মু রেডিও এত প্রাধান্য দেয় কারণ রেডিওর সবল পাই সত কথা কুয়ে আভি পেপর সব সত কুহতি কিন্তু তাঁর টিকে রই যাচ্ছি কোণ তাঁর টিকে দরকার টিআরপি বড়া
0: আপনার কোটা ভাল লাগে কহিলে সে টিআরপি ভিআরপি ছাড়ন্তু আপনার কোটা ভাল লাগে
1: মোর হচ্ছে রেডিও পিলাদিন আজ পর্যন্ত মু রেডিওর সব সূচনা পায়ে প্রত্যেক জিনিস খালি নিউজ নিয়ে বহুত ভাল ভাল খবর আসছে রেডিওরে টিভিরে আসছে পেপর আসছে কিন্তু রেডিও কু বেশি দিয়ে
0: বহুত বহুত ধন্যবাদ আপনার কল কলে আর শেয়ার কলে রইলি নমস্কার শ্রোতা বন্ধু আপনার কল করে 0671230315 নম্বরে আর গোটে কল বি আসছে কলটি নিয়ে যাওয়া

পরবর্তী মেসেজটি অছি রাজেশ রীতা এবং মামুনিঙ্কর বড়বজার জগৎসিংহপুর লিখিছন্তি ডেডিকেট করছন্তি সবু লিসনার আর সবু আরজি মানঙ্ক পাই ফিল্ম হেরা ফেরিরু মুজকো ইয়াদ সতায় তেরি।

আজির পরবর্তী মেসেজটি বর্তমান আছে মো পাখে লিখুছন্তি কিশোরনগর কটকর ববনচন্দ্র পাল মমতা পাল শুনিবা পাই চাহিছন্তি শেষ শ্রাবণ ওড়িয়া চলচ্চিত্রর মেঘ বরসিলা টুপুরু টুপুরু।

শ্রোতা বন্ধু, আজির পরবর্তী মেসেজটি অছি রেইনবো এসএমএস কার্যক্রমের প্রশান্ত কুমার বিষয়ঙ্কর শ্রী কৌরণ গোপালপুর লিখিছেন কটকরু। সে শুণাপাই চাহিছেন খুদা গবা চলচ্চিত্রর এই গীতটিকে।

শ্রোতা বন্ধু টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক। আজির পরবর্তী মেসেজটিকে লিখুছেন রাজেন্দ্র নানা কটকরু শুনিয়া পাই চাহিছেন পরদেশিয়া ইয়ে সছেপিয়া।

নমস্কার, গুড আফটারনুন, টিউন করেছেন্টি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসে দিল তাক। সো ফ্রেন্ডস, স্টুডিও ঘড়ির সময় বর্তমান অপরাহ্ন 4টা বাজি গোটে মিনিট 13 সেকেন্ড। আপনার সহিত মু জড়ি হয়ে যাইছি আপনার মিউজিক্যাল হোস্ট এন্ড দোস্ত সুভি অন দ্য শো সুরিলা আফটারনুন। সো ফ্রেন্ডস, সুরিলা আফটারনুন তো স্টার্ট করা, কিন্তু আজর এই ফন ডে সনডে র ফাঙ্কি আফটারনুন কো আপনা সমস্ত কো প্যার ভরা স্বাগত। সো ফ্রেন্ডস, আমার লাইফ রে সবু ইমোশন তো বহুত ইম্পর্টেন্ট, কিন্তু এমিতি গোটে ইমোশন যাহা কো ছাড়ি লাইফ পুরা কালারলেস লাগে। কোন সে ইমোশন তো টিকে ভাবন্ত, টিকে চিন্তা করন্ত, তা ভিতরে আপনাঙ্ক পাখরে পৌঁছে দউছি কিছি বহুত হি মিঠা সুর वाला মিউজিক। সো স্টে টিউন টু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসে দিল তাক।

ব্যাক ফ্রেন্ডস, টিউন করেছেন 100.4 আকাশ বাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক। সো ফ্রেন্ডস, এই মিউজিক্যাল ব্রেক পূর্বরু মু কইতিলি কি আমো লাইফ রে ইমোশনস বহুত হি ইম্পর্টেন্ট, কিন্তু এমতি গটে ইমোশন আছে সে ইমোশন বিনা না লাইফ পুরা হি কালারলেস লাগি থাকে। সো ফ্রেন্ডস, ই গীত রু হি আপনা টিকে টিকে হিন্ট পাই যাইতিবে কোন সে ইমোশন।

টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক স্টুডিও ঘড়িরে সময় বর্তমান অপরাহ্ন 4:50 প্রচার করুছু আমার প্রায়োজিত কার্যক্রম লম্হে।

0: ডাকিব কি সতে রক্ষ যাতে রাখু কে দুঃখী কু পুরী কু মু চিঠি লিখিছি মনির পণি কু।
1: জয় মা সারলা।
2: কি কৌতলে কোড় কৌতলে ইতি সুন্দর গীত সহিত আরম্ভ।
1: নমস্কার ভণী।
2: নমস্কার
1: সারদা চরণ দাস মা সারলাঙ্কু পিঠরু কৌজি কন্টাপড়ারু।
2: সারদা ভাই আমার কার্যক্রমকু স্বাগত। কোন করুতিলি আউ কোন কহিবে আমার টপিক বিষয়ে?
1: আপনক প্রোগ্রাম শুনতলি বহুত ভাল লাগুচি। আপনা আজি বি আসছন্তি বহুত ভাল লাগুচি।
2: থ্যাংক ইউ সো মাচ। সো এমতি কিছি ফেলিয়র আমার সাথে শেয়ার করন্তু যোটা আপনাঙ্কু সাকসেস করিবারে বেশি হেল্প করিছি।
1: দেখন্তু 95 রে মু সেলটাক্স রে চাকরি করিয়ার থেলা পু সবু রেডি হেছিলা কিন্তু দুর্ভাগ্য প্রস্তুত হেই পাইলা নাই। তারপরে আইটিআই ইলেকট্রি ইয়ে করতেলি কটকরে যেতে রুলি মু বড় বড় বিল্ডিং কাম নেইকি পিলা রাখিকি কাম করতেলি। তারপরে গাঁরে আসিক 2000 মশারে ইঠি বি করতেলি সেই কাম করতেলি। তারপরে 22 রে আখি খারাপ হেলা। আউ
2: আচ্ছা। তারপরে এই আখি খারাপ হবা পরে সেই যে নিহাতি ভাবে গোটে মানসিক যন্ত্রণা পাইথিবে গোটে স্বাভাবিক রূপে গোটে অস্বাভাবিকতা আসি যাইথিব
1: নিশ্চিন্ত বণী। 22 রে মো আখি খারাপ হেলা।
2: আজ্ঞা।
1: আউ
2: ভাই টিকে সরি টু ইন্টারাপ্ট কিন্তু আপন কহবে আপন যেউথরে আমকো শুনুছন্তি তার ভলিউম আউ টিকে লো করি দিয়ন্তো সো দ্যাট আপনক কথা আমকো আউ টিকে বেশি ভালরে শোনা যাব।
1: শুনালা?
2: আজ্ঞা কোহন্তু ভাবে।
1: বাইশ রে আখি খারাপ হয়েগলা। 24 রে মিসেস মরিগলা। মো দুইটি পুয়া আজ্ঞা পুয়া চাহিকি মু বঞ্চিছি এবং গোটে গাড়ি বি আনছি বোলার গাড়ি যা কিছু পয়সা ইনকম হচ্ছে ড্রাইভার রখিকি।
2: আজ্ঞা যা হো এত সবু বাধা বিঘ্ন সহিকি বি আপন নিজকু সম্ভালিছন্তি আগকু বড়ুছন্তি সেইটা হি
1: পুয়া বাহাই না পুয়া বাহাই এতলে টিকে মতে ইয়ে পড়তা না কি বাহাই পনা তে কো করিয়া যা কপাল লেখন কি করিবা না।
2: আজ্ঞা যাহো আপনার জীবনকু এত সুন্দর ভাবে বুঝিছন্তি এবং আগকু বড়িছন্তি এইটা হি জীবন।
1: মু আপন মানক আশীর্বাদ এবং মা সারাঙ্ক কৃপারু মু কিছি টেনশন নিয়ে নাই ভণি।
2: যাহো আপনকু রেইনবো এই আশা ভরসা দেই পারিছি
1: সেতিপে আমি বি বহুত মোর আসিলা আপন তো কইলি 22 রে ওটা 24 রে ওটা লাগাতার।
2: আজ্ঞা
1: তথাপি মু বঞ্চিছি এবং বঞ্চিথিবি ধৈর্য সহিত।
2: আজ্ঞা এমতি হি ধৈর্য সববেলে রখন্তু কিন্তু যেতে বাধা বিঘ্ন আসু হাসিবাকু ভুলিবেনি আম সহিত জড়ি হই রহিবাকু ভুলিবেনি।
1: আজি মই হস দিবস।
2: আজ্ঞা
1: নাই মু কেবে কাহা মন দুও করে নাই মু সববেলে পাই হসে এবং হসে চেষ্টা করে সাঙ্গ সাথি এবং লোকমান।
2: বহুত বহুত ধন্যবাদ ভাই আপনার সহিত কথা হই বহুত ভালো লাগিলা।
1: জয় মা শালা। নমস্কার।
2: জয় মা শালা। নমস্কার।

আমার সাথে জড়িয়ে যাইছেন আমার নেক্সট কলার চালান্ত শুনি না বা হ্যালো গুড আফটারনুন কে কোচন্তি কোটু কোচন্তি সো কলটি ডিসকানেক্ট হয়ে যাইছি আমার সহিত সো তা পূর্বর পৌঁছে দোছি আপনার পাখে গোটে বহুত খাস বিউটিফুল ট্র্যাক সো স্টে টিউন টু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক

0: খুলকে মুস্কুরাহট তো চালিছি বা আমার সাথে জড়ি যাই আমার নেক্সট কলার সো দেখি নেওয়া চলতু কি অনেক আমার সহিত। হ্যালো, গুড আফটরনুন, কি অনেক আমার সহ কোটু জড়ি হয়েছেন আমার সহ। হ্যালো, কে কি কোচেন তে কোটু কোচেন তে আগ কই দিন তো তারপরে গপসপ হবা। কোহেন্দু ভোনি কিমতি কোন চালিছি লাইফ কোন করুছেন দিবে? হ্যালো
1: হ্যালো
0: হ্যালো শুনি পারছেন? হ্যালো, সো তাঙ্ক সহিত যোগাযোগ হই পারি নাহি এবং তাঙ্কু মধ্য আমার কথা শুনা যাই নাহি, কিন্তু আপনি চাইলে আমার সাথে জড়ি হই পারিবে এবং শেয়ার করি পারিবে এমতি কিছি বিফলতা যাহা আপনাকু সফলতার রাস্তা দেখিছি। সো এই বিফলতা সফলতার কাহিনী আমার মনরে বহুত কিছি থাই এবং এই সব শেয়ার করি দিলে বহুত হালকা লাগে। সো ডায়াল করি দিন নম্বর 0671230315।

0: সো আমার সাথে জড়িয়ে যাইছেন আমার নেক্সট কলার চলন্তু শুনবা তাঙ্গ হ্যালো গুড আফটারনুন কি কহুচন্তি কোডু কহুচন্তি
1: শুভ সন্ধ্যা মু অধ্যাপক রবি আচার্য কটক মঙ্গদেপুর কহুথিলি
0: রবি ভাই আপনার আম কার্যক্রমক স্বাগত কেমতি অছন্তি আজি কেমতি রহিছি সানডে
1: ভাবে আপন মতে তথা মো শিক্ষানুষ্ঠান প্রত্যেক ছাত্র ছাত্রী মানুষ উদ্বুদ্ধ করব এই সূত্রে এবং এই সূত্রে এবং সত্রে যা তা জীবন চর্যা কু আগু বড়া সাহায্য করবে নিশ্চিত ভাবে কই দৃঢ় সহকারে ম্যাডাম যে বিগত দিনের গোটিয়ে পিলা দশমে পড়া বেড়ে স্কুল না নেবি না এবিসিডি শিখি নথিলা তাকে রাধা মাধব নিঃশুল্ক শিক্ষা নিকেতনরে আমি মাগণা শিক্ষা দেবু 150 পিলাঙ্কু সেইটু ইরুট তাকে জিরো বনাই পারিছু গতকালি সে 372 নম্বর রখি ম্যাট্রিকের কৃতকার্য হয়েছে তেণু পিলর ইজ দ পিলর অফ সাকসেস মন ভিতরে রখি সফলতা হচ্ছে সফলতার চাবি কাঠি ইয়াকে যদি আমি যুববর্গ মানিবা তাহলে নিশ্চিত আগুক যাইপারিবা
0: বহুতই সকসেস স্টোরি লা এবং যে কৃতকার্য হয়েছেন তাঁকু এফ এম রিন ও পরিবার তরফ ঢের সারা কংগ্রাচুলেসন এ রবি ভাই আমার সহ শেয়ার কলে কেমিতি আমি মানে যদি চাহিবা এমিতি কিছু রয়েছে যে মানে বিফলতার স্বাদ চাখি থাকে আমি সে সফলতার স্বাদ চখি পারিবা সো কাহাকু বি বুলি করন্তু নাহি কাহার বিফলতা কাহার খুণকু নেই কোনসি নিন্দা করন্তু নাহি বরং তাঙ্কু প্রেরণা দিয়ন্তু কেমিতি সেমানে আগকু পড়ি পারিবে দেখিবে সফলতা নিহাতি পাইবে।

Once again, স্বাগত করছি আপনার 100.4 আকাশবাণী FM রেইনবো কানেক্ট দিল সে দিল তক মু আপনকে কইলাছি আপনার মানকা সাথিরে সময় আগকু বড়ি চলছে বর্তমান স্টুডিও কাডিতে সময় সকাল 9টা বাজে 2 মিনিট হই সারছি তরতর হি আপন কাম কো বাহরতবে না মানে ব্রেকফাস্ট করি কি হি জানতো যেতে তরতর হউছন্তি হুয়ন্তু নিজ কাম টিকে পূর্বরু সারিবাকু ইন আডভান্স যো কহন্তি না আডভান্স সারিয়া পাই কি চেষ্টা করন্তু আও তরতর হি কি বিলকুল বি জানতু নি আও নিহাতি গাড়ি চলাইলা বলে কি রাস্তারে গলা বলে তো বিলকুল তরতর হেবে নি চলন্তু আপন মানে তো নিজ কাম পাই বাহারু থিবে কিন্তু মু গটে কাম করিয়া পাই কি চাহুছি মানে মু চাহুছি কোন মু এই কাম আরম্ভ বি করে দিলি দেখন্তু খরা দিন তো হেই গলা মার্চ মাস তো সরি গলা আজি সরি বি জীব তেনু করি খরার মাত্রা তাপমাত্রা বি বহুত অধিকা বড়ি গলানি কিছি ছোট ছোট চড়েই মানকু মু দেখুছি সে মানে খালি পানি খোঁজি বুলুছন্তি যেহেতু খরা দিন আসি গলানি সে মানক তন্ডি যে শুকি যাওতুব আউ গটে বহুত বড়িয়া কথা আপনক সহিত শেয়ার করিয়া পাই চাহিবি টিকে আগুকু শেয়ার করিবি কিন্তু বাস আজি ডায়াল ইন লাইভ রে আমি সেই কথা হবা কি খরা দিনরে কিছি পক্ষী মানক পাই পানির ব্যবস্থা আপন নিজ ঘর বাহারে কি কোটি করিছ যদি সেমতি কিছু বড়িয়া কাম করছেন না তাহলে আজি কল করন্তু মতে আউ শেয়ার করন্তু মো সহিত 0671230315 হচ্ছে কল করিবা পাই নাম্বার গোটে সুন্দর গীত আপনার মানক পাই

0: अब टेलीलॉ के माध्यम से न सिर्फ घर बैठे मुफ्त कानूनी सलाह ले सकते हैं बल्कि अनुभवी वकीलों से कोर्ट में कानूनी सहायता भी पा सकते हैं।
1: तो डाउनलोड करें आज ही टेलीलॉ फॉर सिटीजंस मोबाइल ऐप अथवा लॉगिन करें www.tele-law.in या अपने नजदीकी CSE सेंटर से संपर्क करें। न्याय विभाग भारत सरकार द्वारा जनहित में जारी।
2: श्रोता बंधु ट्यून करिछन्ते आपण माने 100.4 आकाशवाणी एफएम रेनबो कनेक दिल से दिल तक। सो दिल से दिल तक रे कनेक्शन हमर एठी होची एफएम रेनबो रे ही होची। तो आपण कर आ मोर आम समस्तन कर दिल परस्पर सहित एंती कनेक्टेड ही रही थाउ आ ए गपशप एमती चलता। तो डायल इन लाइव रे आज आम कथा होची ए खरा दिन रे निज घर बाहर आपण पशु पक्षी को पई किछि पानी रो व्यवस्था करिछन्ति कि नाही आ आपण माने निज निज मन रो कथा मध्ये शेयर कर कॉल करके वर्तमान आ गोटे कॉल आज कॉल टी नहीं जीवा। हेलो
3: हेलो नमस्कार
2: नमस्कार की कुतले
3: बोलसर कुतली कृपा सिंधु कहूं
2: कुहंद कौन कहीं भी आज रा टॉपिक ऊपरे
3: टॉपिक तो मैंने गोटे प्राकृतिक कोला हालो काला रबो छोटा सब মানে ভৌন ভৌন যে মানে উপস্থিত হয়ে ট্রাক্টর আসিনি পাঁচটা পূর্বে সেটা সবু যার সহ এখানে গছ সেমতি বড় বড় গছ দিয়ে বড় গছ হল বা বড় বড় পঞ্চ গছ হল তাহলে সেমতি এইসবু কাগজ সবু মানে শুনিয়া মিলব।
2: জানিছি বড় বড় গছ নহেলে বি যদি বালকনি রে বি ছোট ছোট গছ লগা যায় তাহলে বি চড়ে মানে আট্রাক্ট হইকি আসন্তি। মু নিজ কথা কহুছি মু বালকনি রে মু ছোট ছোট গছ লগেইছি আর সেই গছকু বি আকৃষ্ট হইকি ছোট ছোট চড়েই আসন্তি সেইটা দেখি কি মতে বহুত বড়িয়া লাগে। তো গছ নিহাতি রাখিবা দরকার ছোট হো বড় হো নিজ ঘরে গছ রাখিবা নিহাতি দরকার না কোন
3: আজ্ঞা
2: আজ্ঞা কম কইলে আপনা
3: হ্যাঁ মু কৌলি কম কি আমার এই এপটে জয়দেব ভাটিকা পটে আছে মু আমার বেড়ে মর্নিং ওয়ার্ক করিয়া কু যাও আমি এত পাঁচটারে ফিরু মানে সেপটে যে প্রাকৃতিক গছ মানে চড়াই মানকর যে মানে রাব শুণব মানে বহু সুন্দর লাগে সেপটে কোণ সে তাঁর গার্ডেন বালা যে সে তার কোণ দায়িত্ব নেই সে কথা কুহ মু আম কথা কুচি মানে আম সকালে মানে আপনার বিশ্বাস করিপারবেন ছটা সাড়ে ছটা ভিতরে ছটা বেলু মানে মু খাইবা পকেইবি মানে 30 40 কাউ 15 20 পারা আর বনি এমতি সব আসন্তি খাইয়া থাকে তারপরে পানি সজাই কি তুয়াই থাকে স্বতন্ত্র ছাত উপরে আমার প্লাস্টিক দেওয়া বলে সবাইকে খাওয়াবি বহু সুন্দর লাগে মানে চিলেবে না খাইবে পুরো চিলেবে যা আউ গোটে নড়িয়া গছ গোটে আছে সেটা জোড়ে বাড়ি চড়ে মানে ছোট তাঙ্কর গোটে যে সড়ি বড়িয়া গোটে কজন্তি কথা ভাইয়া গোটে জিলি তুই তার ভিতরে পশিকি রয়েছে বাইক
2: বসা
3: মানে গোটে অছি মানে যদি সে গছ গোটে গোটে পটে ভাঙ্গি গেল সেটা তার চালি গেল আর গোটে পটে অছি সেখানে বাইক চড়ে আমি দেখুছি গোটে সুনেলি চড়াই মানে সেটা শুনে আসিবি তো তার ভিতরে বসি পুরো উড়ি গিয়ে মানে বড়িয়া লাগে সমন দেখছো
2: বহুত সুন্দর সুন্দর কথা শেয়ার কলে কল করি বহুত বহুত ধন্যবাদ আপনার রহলি নমস্কার। শ্রোতা বন্ধু সতরে যদি আমি দেখিবা আর আমি যদি নিজ তরফ চেষ্টা করিবা নিহাতে বহুত কিছু করে পারিবা। তো আউ গোটে কল বর্তমান আসিছি কলটি নিয়ে যাবা। হ্যালো
4: হ্যালো মারাম নমস্কার
2: নমস্কার কি কুতলি
4: মু রানীপড়ারু অর্পানন্দ নাই কুতলি
2: কম কইবে আজ এটা টপিক উপরে
4: মারাম আমি তো সমস্তে ভগবান সহ্যদ আমি হচ্ছে শ্রেষ্ঠ জন্ম পশু পক্ষী সমস্ত খরা দিনে পা দরকার খালি খালি প্রাণী বলে নুহে উদ্ভিদ প্রাণী পা দরকার সকাল হলে মাত্র আমার দুয়ার সব কাউ বণি গুন্ডু চড়াই বারমাসিয়া চড়াই
2: তারপরে
4: আজ্ঞা কাউ বণি তাপরে জটিয়া চড়াই গোটে অছি তাঙ্ক মুন্ড
2: দেখিছি দেখিছি ভারি সুন্দর না
4: চড়াই তাঙ্কর বারাণাসী চড়াই তা বর্ষ বর্ষ রঙ সব বদলছে ছুটিয়া ছুটিয়া চড়াই
2: আচ্ছা বহুত প্রকার চড়াই তাহলে আসন্তি আপনার ঘর পাখকু
4: আজ্ঞা তাঙ্ক পাই গোটে মাটি পাত্রে পানি খাওয়া যাই থাকে।

শ্রোতা বন্ধু রেইনবো এস এম এস রাজি রয়েছে সঙ্গীত সহ কোয়েল আজ আপনার বিদায় নেছি পুনি বহু জলদি দেখা হবো আপনার সহ বস এই পর্যন্ত আপনার খুশি রুহতু হসু থাকতো সুস্থ রুহতু মো পরে পরে আসছেন শিউলি আপনার সহ পুরা দিন বিতাইবা সো তাঙ্ক সহ এফ এম রেইনবো এনজয় করতু বাই।

0: দিয়ন্তু বঞ্চিযিবে
1: স্যার এতে কোউঠু
0: গোটে লিঙ্ক পঠাইছি এবে প্রসেসিং পাই 2 লক্ষ পঠান্তু বাকি পরে
1: স্যার 2 লক্ষ
2: কোন হেলা বাপা
1: জিও সেমানে কহুচন্তি মো পার্সেল ভিতরু ড্রগস মিলিছি
0: আরে
1: কাটি দেলা
2: পানি খুওনি বাপা ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নাহি এ সব ফ্রড
1: ফ্রড
2: পুলিশ ব্যাংক RBI ইত্যাদি নামরে আসুথিবা সাইবার অপরাধীঙ্ক ফোন কিংবা ভিডিও কল প্রতি সাবধান রহন্তু তাঙ্কু কোনসি টঙ্কা পঠান্তু নাহি আউ তুরন্ত পুলিশকু রিপোর্ট করন্তু যদি বুদ্ধিমতা ন দেখাইবে
1: তো টঙ্কা হরাইবে
3: RBI কহে সচেতন হুয়ন্তু সতর্ক রহন্তু